0: ব্যাংক খাইমত বিলে চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম চারে নিপ্রে ছি জানি রি বিষয়া নিয় কল করিম চমই নিয় ঠিকদিল খামো ব্যাংর বে কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরি নাই
2: বরবাদী ভয় নি এত সানো ভুইচালে অস্তি ভর্খরে বনা ঘর থাকে তর তাই
3: বিচার না পুরাই ঘর বনাই মানে পহলে ওম শ্রী দক্ষিণ মহাকালী ক্লাস্টার উদ্যোগ সামান ল্যাও ভনের মানিনৌ মত অগি পছি ত্যাইবাট সামান ল্যাউছু ঘর বলিও ত্যসেলে সুরক্ষিত ছু।
4: ধ্যান দিনুহোস্, জীবনমা ঘর ধেরে পটক বনাইদৈন, ত্যসেলে মজবুত র বলিও নির্মাণ কো আধার ওম শ্রী দক্ষিণ মহাকালী ক্রসর উদ্যোগ লস্তি পর্বত।
3: ইঞ্জিনিয়ার বাট গুণস্তর প্রমাণিত অত্যাধুনিক মেশিন দ্বারা ক্রসিং গরিয়েকা বিভিন্ন সাইজ কা গিট্টি ইটা চিপস ডস্ট ওয়াশিং গরেকো বালুয়া বাটো খন্নাকা লাগি এক্সাভেটর লোডার
4: সাথেই সম্পূর্ণ সামানহরু মেশিন দ্বারা লোডিং কো পনি ব্যবস্থা ছ। কুসমা বাগলুং র ম্যাগদিকো সঙ্গম পর্বতকো লস্তিমা অবস্থিত মজবুত ভবিষ্যকো বিশ্বাসীলো সাথী ওম শ্রী দক্ষিণ মহাকালী ক্রসর উদ্যোগ মালঢুঙ্গা দেখি বেনি জানে বাটোমা লস্তি বাজার পর্বত।
3: ফোন 068-26-144 98-510-16-094 98-476-39-691।
5: নিকটমা দিদি বহিনী, বিকটমা দিদি বহিনী, ইহো রেডিও দিদি বহিনী 95.3।

0: ব্যাংকিং খাইমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপ্য বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিপ্রে ছি জানি রি বিষয়া নিয় কল পরিমো চমই নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাং দি নীল পরিমো নিয় তানি সতর্ক তানা ঠদরে ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতরি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরিলাই
2: রেডিও দিদি বহিনী 95.2 মেগাহার্জ আমি সবাইকো সাধা আওয়াজ।